0: Insomnia
1: Extreme Energy Drink.
2: সবাই কোমান শুনে
3: রেডিও বেরি এফএম
4: এক্সট্রিম এনার্জি ড্রিঙ্ক টাইম চেক আহিলে ঠিক 12 বাজেকো ছ
5: এক্সট্রিম এনার্জি ড্রিঙ্ক টেস্ট দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি